কানাইমালে খাইছিলি নে থান ভজ নারায়ণ ভজ নারায়ণ ভজ নারায়ণ সজন হো।

সবা চাকে থাকি স্বপ্ন সারিও ভজনারায়ণ ভজনারায়ণ ভজনারায়ণ সজন হো।

0: বিভূতার লাদু বিদু জাল মধ্যে প্রসাদ বলি মধ্যে চাল ছিল ঘন্ন মশাইল এখন আই হয়ে গেছ
1: আমা বাবু লাই রুয়াই দুঃখ দিনছন ছোরা রা নাতে হরু শাশুলাই পনি রৌছন দোরো দোরো সানী বুয়ারি হরু ঘর যাই বস্ন ত কবি জনহরো শঙ্খা নমানি কন সোহানী চাকরি তপনি কেই গুঞ্জরা ঘরলন কলে কারজন জেঠে নাই সবাই কান্থে তেরা কা